প্রোগ্রামটি দশরা গীত আকু শুনব আপনাদের অরিজিৎ সিং লগাবস্থে আছে। ফিল্ম আছে দ্য স্কাই ইজ পিঙ্ক, গীত লিখে হয়েছে গুলজার আর মিউজিক দিয়ে হয়েছে প্রীতম।

প্রোগ্রামটি আকু শুনব আপনাদের আর্মন মালিক লেখা ওয়াস্তে ফিল্ম আছে কবির সিং, গীত লিখিয়া হয়েছে ইরশাদ কামিল আর মিউজিক দিয়া হয়েছে বিশাল মিশ্রা।

প্রোগ্রামটি একো শুনব আপনার জুবিন নাউটিয়াল আর ধবানী ভানুশালী লিখা ওয়াস্তে ফিল্ম আছে মর জেভা, গীত লিখা হয়েছে কুমার, মিউজিক দিয়া হয়েছে মিট ব্রোস, অ্যান্ড সময় 10 বাজি হওয়ালে আপনি এখানে শুনে হব ট্রাফিক আপডেটস।

0: FM Dragon Band.
1: 103 MHz.
0: News, music, and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
2: 이리와 고시바니 고이마. FM Dragon Band 103 MHz. 베트 real time traffic update 아니리야세 고이마 타운 라가. মনখলাবাৰ লাগে না পি এইচ কিউ জাংচন টকলিটা নৰ্থ বাউণ্ড ডেট ইজ নিচে যোৱা কাৰণে মধুৰেত আছে আৰু চাউথ বাউণ্ড যোনখন ওপৰ পিনে আহি আছে ইটিভি মধুৰেত আছে কইনা জনাই দি আছে কিন্তু আপুনি কাৰণ অল্টাৰনেট ৰুট আলগ ৰাস্তা চলাবলৈ মন আছে কলে অল মিনিষ্টাৰ্ছ হিল টু জেল কলনিটো ৰাস্তা চলাব পাৰে পি এইচ কিউ জাংচন পোৱাৰ লাগে না মেজৰ জাংচন টকলিটা নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুটা টিভি লাইট আছে ট্রাফিক হালকা আছে কিন্তু আপনি কারণ আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি ইটু রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড ইটু রাস্তা চলাব পারে টিসিবি গেট পর লগে না রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি মধ্যে আছে কিন্তু আলাগ রাস্তা চলাব কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু এনএচ এ কে টু সেন্সেস পয়েন্ট ইটু রাস্তা চলাব পারে নইলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটু রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লগে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি মধ্যেরেট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে সেন্সাস পয়েন্ট টু এন এইচ এ কে ইটু রাস্তা চলাব পারে হাই স্কুল জাংশন পার লগে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্রাফিক তো কিন্তু আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে বেলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে নইলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড ইটু রাস্তা চলাব পারে আৰু এন এইচ এ কে জাংচন পাৰ লৈ কিনে চেঞ্চেছ পইণ্ট কৰিলে এতিয়া নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্ৰাফিক কিন্তু আলাগ ৰাস্তা চলাবলৈ মন আছে কৰিলে টি চি বি গেট টু ৰাজু পইণ্ট এইটো ৰাস্তা চলাব পাৰে এইটো থাকিছে এতিয়া কাৰণে ট্ৰাফিক আপডেট আকৌ ট্ৰাফিক আপডেট আনি দিয়া হ'ব 10:30
0: News, music, and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
2: Welcome back, listeners. FM Dragon Band 103 MHz. Happening on program huni ase aru huni thakya program ase Hindi film gan program hit songs. Well, aku dusra git na bajage the moi apni kan laga message ekta hi na se to puri di ase. Yada likhi ase Good morning, RJ sir. Playlist to bhal lagi ase. Huni ke na enjoy kuri ase kuise aru tu likhi ase Chandratimung. রাজস্তেরণ আর রেবিকা তিমুংপি সারিহি জান কার্বিয়ান লং আসাম পাড়া লিখি কিনা পতে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আপনি সব কিবি থ্যাংকস আপনি টিউন করে আছে কথা জানি কিনা বেশি খুশি আছে তো এটি নিচিনা আক শুনি থাকিবি নেক্সট গান আক শুনব মোহিত চৌহান লগা ওয়াস্তে আছে ফিল্ম আছে নোটবুক গীত লিখা হয়েছে কৌশল কিশোর আর মিউজিক দিয়া হয়েছে বিশাল মিশ্রা

আকৌ আপনার লগে মেসেজ কান আহি কিনা আছে, মানে মেসেজ পড়ি দিয়ে আছে, লিখে আছে, গুড মর্নিং কই কিনা প্রেমিকা তেওয়া, সরি জন কার্বিয়ান লং আসাম পারা লিখে কিনা পতে আছে, ওয়েল থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড মর্নিং প্রেমিকা আপনি কবি। আর ইয়াতে আকৌ লিখে আছে, গুড মর্নিং আজি জেকব, এভরি ডে পিপল ইজ বর্ন এন্ড পিপল ইজ ডাই, ইভেন দো পপুলেশন রেট ইজ টু হাই, ডেট ইজ অলসো হাই, আওয়ার লাইফ এন্ড ডেট হ্যাজ নো লিমিট, ইট উইল বি কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কৈছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ টকুবিলে মেথা আপনি লিখে কিনা পঠাই দিয়ার কারণে, এটি নিচিনা লাইফ এন্ড ডেট এটু তো মোখান কোনবি কো নাপরে, এন্ড বার্থ এন্ড ডেট এটু বি নিকা আছে, এটু তো যাই থাকবলে আছে, জেনারেশন আফটার জেনারেশন এটু তো নিকা হয়ে থাকবলে আছে, সো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ইয়াতে আকৌ লিখি কিনা কয়া আছে, গুড মর্নিং আর জে জেকব স্যার, বিগ সালাম কই কিনা লিসনার্স আছে, নিমাদি বয় এন্ড নিমাদি গার্ল তাইখান মে লিখি কিনা পঠাই আছে, ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আর ইয়াতে গুড মর্নিং এফ এম ট্রেকপান ফ্যামিলি কই কিনা লম্বোদার রেডিও লিসনার্স গ্রুপ গ্রাম জসওয়া দিছে কই কিনা লিখে আছে, ওয়েল লম্বোদার রেডিও লিসনার্স গ্রুপ বহুত বহুত ধন্যবাদ আপ সবি কো ফর টিউনিং এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং। আর ইয়াতে দুর্গেশ নাগানপুরী, রাধেশ্যাম নাগানপুরী, বন্দনা, ভাবনা, বিন্দু, গোলু, কুসুমবাই, বাবু, দিব্যাংশ, সুরেশ কুমার ধাক্সে, প্রেমলাল বর্মা, নিকেশ ধর্মেন্দ্র, মমতাবাই বর্মা, সুরেশ বর্মা, ঋষভ খানাক আর ভাবনা বর্মা, তখন বি লিখে কিনা পথে আছে, গুড মর্নিং আর জে নমস্কার কই কিনা, ওয়েল থ্যাংক ইউ সো মাচ এন্ড এ বিগ নমস্কার টু অল অফ ইউ। তো নেক্সট গানা আকৌ শুনিব মইখান, তুষার যোশী লগা অবস্থা আছে, ফিল্ম আছে চিচোরি, গীত লিখা হয়েছে অমিতাভ ভট্টাচার্য আর মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

0: Hello, dear lovely listeners. Itu Akashvani Kohima, FM Tracopan 103 MHz. Apni han sob ke welcome ase, Mike Manu Avas program de. Listeners, aji apni han khas interview huni ule ase, Life Connect Nagaland on skill development opode. Aru itu huni alagode, Mike Manu Avas de ganga huni pabo. To apni han enjoy kriwi itu huni na.
1: Dear listeners, itu Akashvani Kohima, Mike Manu Avas program de, sob ke welcome kriwi ase. So listeners, aji ede ahigina ase Life Connect Nagaland OB program aro aji jankari labo taikhan labode under their team on skill development opportunity. Apni hangi maiki manu program de welcome kuri ase.
2: Thank you.
1: Okay, so firstly, apni laga introduction ami hanaga listeners khange koi dibo.
2: Shamula naam duri toli ase, moi te kam kuri na 10 years hoise aro moi craft supervisor ase.
3: Okay. Mala naam da akhale ase. Aro moi ete kam kore do 5 years wase assistant craft supervisor ase.
1: Okay, thank you so much. Mam palbra apni ala introduction dia karne apni ha nagar journey itia hoile do kena ga jay ase itib koi itib na
2: moi fresh ko yo moi lado moi ete ahya do ikun na janina thakse skill khan lui ekta duita olop janina thakya do ete ahina aro bishi develop ko parise aro moi nijor bi janina thakya nai moi tibi pare koi na na bi thakise olui ete ahya do aste aste bishi janule parise aro khali kam de skills te kla noina isorla atma phali bi bishi grow korese
3: moi shole moi bi ete ahene jong kore first to job bisaine kam karne aise hore bi ete ahine kam takhan la kam dikha do isor la fane itu bala se itu bia se itu bi jani bole parise aro mala spiritual family growth kore do nijor ke dikhole parise
1: mam bhalba koi dise acha next apni hange aro ami han hutu bole munja do apni han laga experiences kenaga ase especially nutun skill learn kori na apni han jai dam de
2: nutun skill learn kori dam de nolui manobra other enaga dia dam de na pariona ki bhabi jai ara bana tam de suru nukra ke de bishi boi khai jai de ta itu start nukra ke de to boi khan shina material bi loss hona ki banaile manu khushi na paona ki manu satisfy na paona ki ena bi bhabi jai holui aste aste kurina jadam de man nijor la takot pra nolui isor la atma bra mohan ge hohai kurina ena bal bra kurina jawale pare na
1: to sister bi itla pore lo kui dibi na
3: itu kham bana tu mo bi first kubna jene holui kina manu khan ke saine mo khan bi na pari wo golibina ta khan ke saine bi na pare la khan bi pari jaina hoy tu ek golu mona se
1: okay thik ase kam greena jai dam de I mean so many bi challenges bi face greena ye apni hanga opore jane bole mu jaro apne bi ki laga challenges bi face kri she na hile bi greena ye ase
2: cha ana kam gre dam de mahan kita do other bi ahi jaina mahan nijor na pari jala tibi ahi to na tam de kun ke banawle diwona ekjon kurile bi napare aro dujon tinjon hat ahile bi napare jaina la bi thake tu tam de bishi mon duk bi lagi jaina challenges ekta face kori jai thik timing de diwole parona nai aro ena kura tam de manu bi satisfy bi paona nai mohala ena tara tari te kam kura tam de satisfy bi paona nai tu ham bi babi jai holui ena khan so far overcome kro pares na aro ena lop tension thakya nolui monduk thakya tam de shukluwi true bible study nolui devotion khan thakya tam de na spiritually isor la words khan pra olui moi nijor ke bishi encourage kuisna ena overcome kro pare la
1: okay bishi phalo bi dise aro apni de kena overcome kri she moi nibi kri na yase
2: cha itu na acha itu overcome kriya de moi ni ita kondishna isor la kothabra mugi bishi modot kurishi mugi itu overcome grow le patience thakyo le nolwi rukyo le na kita do personally moi nijor do rukyo le la adat na na pare jai na olwi ena devotion khan ki thakya tam de isor la kothabra he mugi bishi patience tishna are ena challenges ki aya tam de ushuklwi ekjon ekjon ki encourage kurina ena overcome grow le parish
1: okay sister bi itla pore lok bi dibi
3: acha itu challenge des do moi kine face kurise kole moi kitia ba family la problem ki ki la problem a helibi itu embroidery like itu khan banai thakem da de ete kam de focus kore tam de itu khan sob মন বিষা তাম দিবি সব পাহরি যায় না এই ওভারকাম করব পারিছে আর বাইবল স্টাডি থাকে আর কে মান খ্রিস্টান হলিবি এনে নাম সান খ্রিস্টান করে নিচি আছে হলিবি বাইবল স্টাডি এই স্যার মানকে এনে বাইবল স্টাডি একটা আলাগ আলাগ আর মর্নিং ডিভোশন এই খান লাগাম দিয়ে মোকে বেশি এনকারেজ করছে এই ফেস করছে না এই ওভারকাম করছে
1: বেশি খুশি মান পাল বিদেশ আপনি দুজন সো মুভিং অন টু দ্য নেক্সট শিলগুড়ি দিবি না কি লাগা আইটেমস আর সামান না আপনি বেশি কাম করে না চাইছে
2: যেমন কাম করে লাদু বেশি আছে লুই একটা একটা করে না চাইছো মহান টট ব্যাগ খান আছে দে টট ব্যাগ না ডাঙ্গুর মিডিয়াম আর ছুটু এনেকা আছে আর পোচ খান বি আছে পোচ লুই আর আলাগ আলাগ বি আছে না আর এপ্রন খান আছে বাইবল কাভার আর বাইবল ব্যাগ আর এটা মহান বেডশিট না তাতে বি ভ্যালু এডেড লা এমব্রয়ডারি খান বি দিনা বানা আছে আর পিলো কাভার এনেকা আর মেক্রেমি ব্যাগ তাতে বি ভ্যালু এডেড মহান এমব্রয়ডারি দালিনা এনা বিকাই থাকে আর মহালা স্লিং ব্যাগ খান আছে আর ফোন ব্যাগ কুশন কভার টয়লেট্রি ব্যাগস স্ক্রাঞ্চিস এনেকা আছে আর মহালা এটা অর্ডার্স খান বেশি আহিয়া খান তো পট হোল্ডার আছে পট কস্টার টি কস্টার মেক্রেমি ব্যাগ পেপার ব্যাগস খান তো বেশি আহে দে আর কি চেন খান আছে কুইল্ট কার্ডস খান আছে আর হোয়াইট এনভেলপ আর ব্রাউন এনভেলপস খান না এই ধরন বেশি আছে আর মহান নিজের হাত পরা কাটি না বানা মানে এনভেলপ না এই ধরন বি আছে আর টিস্যু হোল্ডার এই ধরন বি আছে
1: ওকে মাম ভাবর আপনি আপনি আলা ডিটেলস কই দিছে তো প্রবাবলি কি মান দিন নহিলিবি টাইম না লই আপনি ইটু লাগা প্রোডাক্টস বানাই না চাদাম দে নহিলিবি কমপ্লিট গ্রুপ লৈ কারণে
2: আচ্ছা মালা ইটু টপ বেগস চাইছে গেলে মহান এমব্রয়ডারি না মালা এমব্রয়ডারি মানুলা অর্ডার কেতাবাদ কমতি থাকি যায় কেতাবাদ বেশি থাকি যায় না লুবি বেশি উচ্চ করলে তো দুই দিন নিচিন লাগে যায় আর অল্প কমতি উচ্চ করলে তো একদিন এনাতে লাগে যায় আর স্টিচিং তো উচ্চ করলে তো মহান একদিন তো একটা এনা না বানায় লুবি একদিন দিয়ে কাটি না রাখিও আর নেক্সট দিন যে স্টিচ করব এনেকা আছে
3: মই উচ্চ করলে তো বেশি বারো সব মোখান কিলো বানায় হলে মই নাগা মোটিভলা বেশি বারো মই বানায় না এই কারণে নাগা হর্নবিল টক বেগ লাস্ট সাইজ হলে তো একদিন দিয়ে দুইটা এই পারে আর হলে বি ছোট লাইক মাস্ক এই খান বানায় হলে তো পাঁচটা সিক্স পিস ইনিয়া নিচি বি হয়ে পারে স্পেয়ার লা বি সাইজ বি ডর ছোট লা ওপর ওপর আছে এই খান বানা না আছে
1: কেমন ভালো দিছে আচ্ছা আর ইয়েতে জানি বলে মঞ্চা তো আপনি হা নাগা টিম ওয়ার্ক তে আইটেমস খান কোন বেশি বানায় এই ডিয়ার লিসনার্স খান কি বি জানাই দিবি না
2: টিম দে এটা বেশি বানা

0: Shingledo kitchens can be a say,
1: or
0: a tote bag can be shot, or pot holders can,
1: materials can the apnean order greener, na nature reduce of setup for Napa.
0: A chaman materials to sub to Yetivina Pena, Kunbado order grow like a or Kunbado like tote bag can la Nishna who should do online. They do sometimes to Mohan Alak Dikija, the material duna, to Mohan Yetihe, Mohan Nijor Jaina, Saiganai Kinina.
1: Mam Pavogu Dishi, thank you. Apnehan Laga Hisab de Huile, Kuntu products, Nahiliba items Panato, Bishi time Lui.
0: You can say Shagulu Mahan Bishi time like Ena Kanladu Mala program can Imana Takija Shagulu, Ine Kunbadu Patparijai, Arukunbadu Nutun Bana Sekushagulu, all of time like Jam Hanna.
1: To it items can develop machine creative in a Kunduola, Laga items to Bishi Apni and time Lui.
0: Time Ladu Mahan Ita. Top back can lad we time loy or man ita nutun value added kura lade like bitchit conditioner to bitchit can do dangor taki jai to it han all of time like jaina or mahala yes like makrami bag
1: okay
0: to the makrami bag to all of tan hoje to mahan embroidery banada na all of needle khambi tani wale dikta ro jai to it time like jai
1: acha man khushi ese direct the apne ki hudi wo team member no hilibi coworkers much de kenaka apnyan mon milap greena ikile kam greena jai
0: acha I think idu mala best question wala gi like so far mo yana mala team lo de craft team lo de kam greena hado ni over khushi pai like so mon bra ji tak bi ekjon ekjon ge bia pala na de nai de to as a supervisor mo ta han ge kam assign ku shuk lui thik ase na na na thake aro sometimes to ta han na pare jo ni sna thake shuk lui encourage kure ekjon ekjon ge moi ke holi wi ta han ge lui mahane ekjon ekjon ke encourage kure aro moi la kam khotom hise to moi stop ho jaw na wi noi na mola part khotom le aro ekjon ekjon ge help kure na jai mahane na na
1: to sister bi itla parde la pui dibi na
2: itla de craft supervisor ko dishe tala ki ko she it be same as it be ekta angle mon ja do kila mane like ite I had any staff khan ki bi kite ba do akchi duk pale hori bi staff khan ke any ta khan la sai sho le da na paro le ta khan ke sign any pare ja na it ko le mon ase ni
1: ni tin mam phal ba ni hange kui de ase drone ma khushi ba se de ঠিক আছে আরাইট দা কোশ্চেন হতো সাইগেনা জেশে কইলে আপনি সবই কিসিম কিসিম কাম দে এনগেজ করিনা দেখি আছে সো আমি এদে জানি বলে মন জাদ হইলে কি লাগার প্রোডাক্টস তে বেশি হাই ডিমান্ড রিলিভ অর্ডার আছে কাস্টমারস কান পড়া
0: আচ্ছা মান এটা সব মানুয়ে ইনভলভ থাকি যায় মানলা এটা হাই ডিমান্ড খান দে থাকি শে কইলে তো মালা টট ব্যাগ আগে থি বেশি মেনশন করি শে হলি মালা টট ব্যাগ তে বেশি থাকি যায় আর এন্ড দেন মালা পেপার ব্যাগ না পেপার ব্যাগ তো মানুহান রিটার্ন গিফট খান দিওলে থাকি আদম দে নলুই মাদার্স ডে এনা খান দে বেশি ইউজ করা না মালা এটা পেপার ব্যাগ খান দে বেশি থাকি যায় আর তাহান স্টোর খান দে ইউজ করলে না এনা খান paper bag khan aro tote bag khan bishi thaki jay aro envelope
1: okay.
0: money envelope khan bina na kam bishi jay aro mahala quilt cards itu han bishi jay
1: de mam phal ba gui dise apni khan bi kon bra bishi apni ke motivate nil bi encourage kori na ai ase
0: me personally kina go mai ke bishi motivate kori na ha do spiritual phale gui do
1: okay
0: sir la sai phale na kita do previous de bishi duk pai na yai she halwi do kam do Corina, I hope I do. Man, khushi to itu braham kyaro. Iman khushi kuri thake na na parole la na. Isor thake shi kuli to sabi parole na alasi to. Isor braham kyi itu gift dishe to mui itu gift to aro agi de luina chawole la. Ena kan asya aro mugi iman motivate kura to. Mula customer kan bi awa. Customer kan tahan nutun saman di na mugi itu challenge ekta dianish na. Apni itu kuri tu bide nutun saman mui na bana lavi ena kan bi di thake luwi. Itu han mugi grow le dia to mugi iman motivate kuri na. Aro tahan ena mahala kam sai na khushi pado aro bishi motivate kure aro parbo ena kuru kuri na gite jawo ena la bishi motivate
1: man encouraging khada bui dise sister bi amela listeners kan ge bui dibi na love
2: kun muke motivate kure shule so bishi manase halwe tan deta kole manase ole yete mo ite ahenya life kan ite jong kure bichi de mem do bishi muke motivate kure de kile mane o isor la kam kure man khan do india se kimam bi bana ইয়া মোকে বেশি মোটিভেট করছে আর মোখানা এতে লাইফ কানে লা কোঅর্ডিনেটর দিবি লাইক মই মানলা আইকে দে খারাপ করলে বেশি দুঃখ পাই এটা মানে মানলা আইকে রে শুলে তো একটা না পারে যে না হলিবি কোডিনটর বি মুকি বিশে এনকারেজ করে না কিলে না পারবো আমানো পারে শুলের পারবো তো ইনলাইভ মুকি বিশে মোটিভেট করে পারে।

0: re aro yete kam la de bi staff ka ekjin ji ke sai shule so bi character re alag alag na lu ta khan ki bi sai mo ke over na pare la khan bi so pare la na kuri je et ka ne mo ta khan ki bi sai ne bishi mo ke motivate kure aro yete a hene any kam de khore a chuli bi yete a hene kam do any khushi parana yete khushi shule ekta mon ekta aram ekta pai
1: মান ভাল পাবিছে আপনি আর একটা সুধিব মিহান নিজের বি কি ভাল চেঞ্জ হয়ে গিয়ে দেখিছে থ্রু দি স্কিলস নিলে বি টিম ওয়ার্ক নিয়ে কেউ কাম করে না আয়াদাম দে আপনি আমার কো মেম্বার্স খামতে
2: পার্সোনালি মোলা পার্সোনাল লাইফ টি উসু করি মই বিফোর ইয়েতে জয়েন নকর আগে দে মোলা ক্যারেক্টার টি উসু করি আফটার ইয়েতে জয়েন করার পিছিয়ে বেশি চেঞ্জ দেখিছে দে তো মানুহান বি কয় আপনি তো বেশি চেঞ্জ হয়েছে দে না না আর মুগে ইমান আলাগ পড়া সাই এটা তো না মুগে ইমান আলাগ পড়া সাদু মই নিজের মই লাইফ কানেক্টেড জয়েন নিগ্রেশন করে তো কোথে থাকিব না মই লিউ মোলা ক্যারেক্টার কোথে থাকিব না না গাবি ভাবি যায় লিউ আফটার এটি জয়েন করা পিছিয়ে তো ক্যারেক্টার আলাগ আলাগ লোক পাই না আর ডিভোশন খান এনা থাকি যা তো মুগে পার্সোনালি বি মোলা ক্যারেক্টার টিভি বেশি বিল্ড আপ করিস না মোলা অ্যাঙ্গার ইস্যুস খান দিয়ে হয়েছে বলিবি পেশেন্ট না থাকি আলাদে হয়েছে বলিবি বেশি কন্ট্রোল করে আছে এটা তো মই নিজের ব্রান হয় বলিবি ঈশ্বর ব্রান মুগে বেশি তালা কাই দিন স্টার কেস না
1: সিস্টার বি লাভ করে লাভ করে দিবি না
0: আইকে দেবি কইছি অলিবি আলো পাই মানে খানকে কলি মন যাসে কইলে এতে না আই হাইকে তো মুভি ঈশ্বর ফানি তো এনি নাম সান কৃষ্ণ কুড়ে থাকিছে নাকি লাইক বাইবল খান্তি একুবি পুরি বলে না কৃষ্ণ আছে এগুলো একুবি ঈশ্বর লাদে এতো বেশি ক্লোজ হওয়া নাই হলিবি এতে আই হ্যাপ ইচ্ছি নিয়ে বাইবল আসতে খান ডিভোশন ল খান দে ল দিন দে মোকে বেশি এনকারেজ করিছে আর বাইবল লাদে কি কি ইনিয়া বা লাগে কৃষ্ণ মানু ইনিয়া হওয়া লাগে ইনিয়া হওয়া লাগে বেশি মোকে এনকারেজ এটু করলে পারিছে আর এতে আহে তো মই বি ফার্স্ট এটু বাল আছে না এটু ঠিক লা কাম দে যাস না না হয় না ইনিয়া মই বি নিজের কে ডাউট করিছি দে হলিবি ইনিয়া ডিভোশন খান বা গসতে খান লয় লয় ইসর লা কথা মখান একি লুতে ইনিয়া জামা করি ফেলোশিপ করি নে মখান ইনিয়া জেতাম দে ও ইতু ইসর মকে রাস্তা ইতু একটা ডাঙ্গর একটা খুলে দিছে না ইতু ঠিক রাস্তা মকে দিছে নে মই বি ইতু ইতু ভাবি বলে পারেছে না নহলে মই তো ইতু ইতু না করিছিল মই ইতে বিয়ালার রাস্তা দিবি জওয়ান গিয়ে ইনিয়া বি ভাবি বলা থাকিছে তো হলিবি ইতু ইতে ইসর মকে ইতে পাথা দো মই মই বিশি না স্পিরিচুয়ালি গ্রো করে আছে আর কি কি হলিবি ফাট ফাট গিভ আপ না করবি মবি এতে হাইদ কাম করে তো দুঃখ পাই হলিবি না ফাট ফাট গিভ আপ করেছে বলে তো নিজের লা রাস্তা বি বন্ধ করে যে না হলিবি পেশেন্ট থাকি নিয়ে একজন জিন কি বি নিয়ে এনকারেজ করে কাম করে তো বেশি ইয়া মুখে এনকারেজ করে
1: থ্যাংক ইউ সো মাচ আপনি টিচিংকে মাম ভালবরা আপনি আনা হোপ আপনি আনা এক্সপিৰিয়েঞ্চেছ আৰু কৈ দিব এনেকা বেছি ভালবাৰ শ্বেয়াৰ কাৰণে আপুনি টিচিঙে থেংক ইউ দে আমি নিজৰ প্ৰগ্ৰাম চাব নকৰাকে দে আপোনাক এটা কৈ দিবলৈ মন যায় আছে আমি আনা লিচনাৰ্ছ খানগে কি এডভাইচ নহ'লে বি এনকাৰেজ কৰিবলৈ আপুনি বি ইচ্ছা কৰিব
2: মই পাৰ্চনেল এক্সপিৰিয়েঞ্চ পৰা কৈ দিব লাইক নিজৰ কি পাৰ আছে ছোটো একটা পৰা না লাইক মই বি একটা ছোটো একটা হাত পৰা ক্ৰাফ্ট কৰাৰ নিচিনা এনাৰ পৰা মানুহৰ পৰা মোকে দেখি না ইটোৰ পৰা মোকে লৈ না আজিতো মোকে উঠাই নাই হাত নিচিনা আপুনি হান কোন কোন শুনি আছে আপুনি হান মাইকীখন বি হ'ব পাৰে মতা খান বি হ'ব পাৰে না বুলিবি আপুনি হান কি জানি আছে আলচি নালাগে না মানুহৰ পৰা কি কি কৈছো বুলিবি এইটোতো কৰি না আগে যাব লিবি নহয় এনাখান বি বেছি মই বি ফেচ কৰি নাইছে আপুনি হান বি ফেচ কৰি না থাকিব পাৰে বুলিবি এনাখান দে গিভ আপ নকৰি না নিজৰ লাষ্ট ট্ৰেইন পৰা নহয় না বুলিবি ঈশ্বৰ লাষ্ট ট্ৰেইন পৰা কৰি না আগে দে যাবলৈ পাৰিবলৈ আৰু আপুনি হান এটা মহান স্কিল লা কথা কোৱা নিচিনা আপুনি হান ভিতৰতে কি আছে আৰু নলবি আপুনি হান কি লাতে পেচেঞ্চ আছে এইটো হান লৈ না আগে দি যাবলৈ পাৰিব দে
0: ইয়াতে লিচনাৰ খানকে কলে মন যাছে কৈলে মই বি নাপাৰে লাইক নিজৰ লা ইটো খান এম্ব্ৰইডাৰী খান কি কি হাত লা দে মাইকী খান লা ফানে কি কি চিলা লা দে চব পাৰে ইয়াত লা মানুহ বি নহয় হলি বি ইয়াতে আহিনে নিজৰ লা টেলেণ্ট ঈশ্বৰ বি মোকে মোকে কি দিছে না এইটো বি নাজানে হলি বি এনেই ইয়াতে আহেনে কি লাৰ্ণ কৰিছে এইটো বি পেচেণ্ট থাকিনে কৰিয়াত না এনে কিনে কয় পাত পাত গিভ আপ নকৰিছে বোলে না চব আগে যাব পাৰিব
1: থেংক ইউ চ' মাছ আপুনি টিচিংকে So dear listeners, apni han aji huni paise in interview on the topic on skill development. Aro ami apni han host ase Mary Binikigon. Thank you.

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: Good morning, it is Akash Fani Kohima. FM Tokyopan 103 MHz pra tia real time traffic update ani dia se Kohima town laga. Monkola bar lagine PHQ junction to khole tia northbound that is niche ja khanule heavy ase aro southbound jun khan upor he ase it be heavy ase gune janai dia se. Kintu apni kan alag rasta chalawale mon ase kole that is alternate route All Ministers Hill to Jail Colony to rasta chalawo pare. PHQ junction bar lagina major junction to khole tia northbound de hole heavy ase aro southbound de hole light ase kintu alag rasta chalawale mon ase kole paramedical to T model to IG itu rasta chalawo pare no hole Lady Miles Road itu rasta chalawo pare TCP gate par lagina Raju point to khole tia northbound de aro southbound duita te bi moderate ase kintu alag rasta chalawale mon ase kole TCP gate to Raju point chalawo pare noile box cutting to NHAK to census point noile Phulbari to Khuchijie ground to Raju point itu rasta chalawo pare Raju point par lagina census point to khole tia northbound aro southbound duita te bi moderate ase কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে আপনি কান সেন্সাস পয়েন্ট টু NHAK ইটু রাস্তা চলাব পারে হাই স্কুল জাংশন পার লাগে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ডে হইলে মদিরেত আছে আর সাউথ বাউন্ডে হইলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু DBS চলাব পারে নইলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড ইটু রাস্তা চলাব পারে

0: স্পোক ওয়ার্কার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1-800-116-666 কল করবি বিপি হারিব দেশ জিতিব
1: এটু জানকারী NTEP পৰা দি আছে
2: FM Dragoban
3: 103 MHz
2: News, music and entertainment
3: FM Dragoban
2: FM 103 MHz
4: Once again a very good morning itu Akashvani Kohima FM Dragoban 103 MHz pra apni gan program dita ke huni ase aru tia huni hobo Hindi film gan program apni apnar loke pasand kuria that is SMS request program And yes, মই অলৰেডি আপোনালোকলৈ মেছেজটো পাই যাইছে এছ এম এছ লিখিবৰ কাৰণে যোনখন নম্বৰটো নাজানে এইটো খান কাৰণে মই কৈ দি আছে 9436805333 আছে লিখি কিনে পঠাবলৈ কাৰণে আৰু কোড আছে এফ এম স্পেচ এইচ আপুনি খান এফ এম স্পেচ এইচ লিখিবি আৰু এইটো নম্বৰতে আপুনি খান কি গানা শুনিবলৈ মন আছে লিখি কিনে পঠাই দিছি ক'লে মই আপুনি খান কাৰণে বজাই দিয়া হ'ব কিন্তু ফিল্ম লগা নামটো ঠিক ঠাক লিখি কিনে পঠাবি কেলে মানে ফিল্ম নাম উল্টা পুল্টা হ'লে বেছি আগলে অলপ দিগদাৰ হৈ যায় এইটো কাৰণে আপুনি হেন কেতিয়াবা আগে পৰা কৈ দি আছে আপুনি হেন ঠিক ঠাক চাই কিনে ফিল্ম লগা নামটো লিখি কিনে পঠাই দিলে বেছি ভালকৈ নজনাই দি আছে ৱেল এটা ফাৰ্ষ্ট মেছেজ এটা আহি কিনে আছে এইটো লিখি কিনে পঠাই আছে দিছ ইজ ৰিকুৱেষ্টেড বাই দেৱাশীষ হাজৰিকা তাই মাজুলী আসাম পৰা তাই এইটো লিখি কিনে পঠাই আছে তাই গানা মাঙি আছে পহেলা নাশা ফ্ৰম দ্য মুভি জো জিতা ওহি সিকন্দৰ আৰু তাই এইটো গীত ডেডিকেট কৰি দি আছে সুনীতা বসুমতাৰী আমল বসুমতাৰী অঞ্জলি বসুমতাৰী প্ৰেমিকা তেৱা ভাইকন মুণ্ডা ৰমেশ পাত্ৰ ৰুণু পাত্ৰ লাকি আৰু ৰকোবিলে মেথা ৱেল থেংক ইউ চ' মাছ দেৱাশীষ আপুনি লিখি কিনে পঠাই দিয়াৰ কাৰণে তো লিছনাৰ্ছ খান এতিয়া শুনিব এইটো গীত উদিত নাৰায়ণ আৰু সদনা সৰগম লগা ৱাস্তে ফিল্ম আছে জো জিতা ওহি সিকন্দৰ

প্রোগ্রামটা শুনিব আপনাদের উদিত নারায়ণ আর আলকাইয়কনিক আছে ফিল্ম আছে ইশ্ক হে তুমসে আর গীতকর্ণে লিখি কিনা পতা আছে গোলাঘাট আসাম পরা রমেশ পাত্র রুনু পাত্র এন্ড লাকি আর তখন এই গানা ডেডিকেট করে দিয়ে আছে অমল বসুমতারী বিমল বসুমতারী বাইকুন মুন্ডা বীরেন হানসে শিকারী রংহার চুবাকে জামের দেবাশিষ হাজরিকা রকুবিলে মেথা যোগীন্দ্র রংপি সোনালী এংটিপি হনরিকা তিমংপি অঞ্জলি বসুমতারী এন্ড অল এফ এম ফ্রেন্ডস কিনা ওয়েল থ্যাংক ইউ সো মাচ রমেশ পাত্র এন্ড ফ্যামিলি আপনি লিখি কিনা পাঠাই দিয়ার কারণে।

প্রোগ্রামটি আকু শুনব আপনাদেরকে কুমার শানুলকা ওয়াস্তে আছে ফিল্ম আছে উফ ইয়ে মহব্বত আর এটি গীত কারণে লিখি কিনা পতাই আছে চারাইদেউ সোনারী আসাম ডিস্ট্রিক্ট আছে চারাইদেউ সোনারী আসাম পাড়া বাইকন মুন্ডা আর তাই এই গানা ডেডিকেট করে দিয়ে আছে অমল বসুমতারী অঞ্জলি বসুমতারী যোগেন্দ্র রংপি সুনীল পাংশ দেবাশিস হাজরিকা রকুবিল্লে মেথা রমেশ পাত্র রুনু পাত্র অপূর্বা পাতর সুনীতা বসুমতারী শিকারী রংপার ফাগু উরাং কে ডেডিকেট করে দিবি কিনে লিখি কিনে পঠাই আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ বাইকন মুন্ডা আপনি লিখি কিনে পঠাই দিয়ার কারণে তো লিসনার্স গান কই দিয়া নিচিনা এই গীত এটা শুনে লব

0: কিন্তু আছে। পয়সা তাই খান বা এনেকা বিজনেস করবো এনেকা করবো এনেকা করবো কই, আমি খান বা সাদাম দিয়ে ফার্স্ট ফার্স্ট এই ঠিক থাকে নিচিনা দেখে, কাগজ খান বি ঠিক দিয়ে এনেকা হয়ে গিয়ে আমি খান বা লোন দু দিয়ে আর পিছিয়ে দিয়ে পয়সা পা পিছিয়ে দিয়ে তো বিজনেস তে মন না দিয়া হয়ে গিয়ে তো পয়সা কি পাইছে এইটুবরা হসালা বি কথা আছে। কোনবা খান তো গাড়িহে কিনি লয় নহলে নিজের চলাবলের কারণে হে পয়সাটু লই লয় বিজনেস তে নাহালে এনেকা হয়ে গিয়ে বিজনেস তো আর রান করবলে নাপারা হয়ে যায়। আমি খান বা দিয়ালা পয়সা তো বিজনেস লা ক্যাপিটাল নহে কিনা পয়সা নহে কিনা তো নিজের লা গাও কারণে হে নিজের লা মাংস কারণে হে আর ঘর লাগা কাম খান কারণে হে চলাই দিয়া বি বেশি আছে। এনেকা টাইম দিয়ে হে তখন তেরা বলে না পারে লোন বিয়া হয়ে যাবি আছে।
1: তো যদি একজন মানুষ তো এনেকা স্কিম লই কিনা তেরাব না পারি যেছে তো এই তো কেনেকা করে বলে লাগে
0: ঠিক সাইছে এনেকা কৈছে বলে তো একবার বা বেশি কারা বা মানুষ কিন্তু ধরবলে তো না যায় মানুষ কোনবা তো ঘরে দিকদার হয়ে কিনা নহলে বিজনেস বি সদায় তো ঠিক না চলে কেতাবা তো ওপর নিচে বি হয় তো আমি গান ফার্স্টে রিজন তো চায় তাই কি কারণে কেনেকা হয়ে কিনা তাই তেরাব নাপারা হয়েছে মানুষকে মাতিব মানুষকে সুদাবি সুদিব আপনি কি হয়েছে কেনেকা হয়েছে কেলে তেরাব নাপারে এনেকা খান বি সুদিব ঠিক থাকিছে এনেকা কৈছে বলে আমি খান বা মরম করা লাগা বি স্টাইল আছে আমি খান নিজের লাগা না নহলে তাহলে আপনি এনেকা করবি এনেকা করবি কই কিনা রাস্তা বি দেখাব হইলে বি তাই তো তাই নিজের পয়সা উল্টা চলাই কিনা বিজনেস তাইহে মন না দি কিনা ভাল বা করে নাই এনেকা কইলে তো আমি খান উপায় নাই আমি খান নিয়ম হিসাব দিয়ে কারা বা একশন বি লোবলে ওলাই আর তাই হাত পা পয়সা লোবলে থাকি নহলে তালা দোকান দে আসল নিয়ম হিসাব দে তাই তো ইনি এতে কাপড়া দোকান দিয়ে বেশি মুদ্রা করেছে তো কারণে ইনি এক্সাম্পল তো কাপড়া দোকান কবি নিয়ম হিসাব দিয়ে তো তাই তেরাবলে পারা নাই কলি তো তাই লাগা দোকান দিয়ে কাপড়া কিমান আছে এই তো ব্যাংক মালিক হয়ে যাব এনেকা হয়ে কিনা ব্যাংক প্রায় এই সামান খান তো লই কিনা এই লাগাহে বিক্রি খান করে কিনা কি রিকভার করবো পারে রিকভার করব আসল নিয়ম দিয়ে তো আছে ঠিক তো নহয়েছে বলে তো তাইলা কোয়ান সিনা ঘাউরি খান হবি কি খান হবি তাইলা কি সামান লা এগেনস্টে তাই লোন লইছে এটু তো ব্যাংক মালিক হয়ে কিনা এটু তো বিক্রি করি না তাতে পরে হে রিকভার করবলে লাগা আছে।
1: তো আপনি হল লাগা ব্যাংক তে পয়সা লওয়া লাগা সমান সামান না থাকিছে বলে এটু আরো দুসর উপায় মানে আপনি হানে লস হবো ব্যাংকে লস হবো তো এটু কি করি
0: আমি খান তো ব্যাংক পরা তো এটু মুদ্রা লাগা আন্ডারে তো আরো কিবা একটা থাকে গভর্নমেন্ট লাগা আন্ডারে একটা ইন্স্যুরেন্স লা স্কিম বি একটা আছে ইটুওয়ালা লাগা আন্ডার দিয়ে কভার হয়েছে বলে তো সিজিটি এমএসি কই কিনা আর সিজিএফ এম ইউ খান এনেকা কই কিনা হলে বি এনেকা লা ইন্স্যুরেন্স লা স্কিম খান কুম্বা কুম্বা থাকে তো বাই চান্স পরা কুম্বা মানুষরা ঠিক পাতেরা নাই কৈছে বলে তো আমি খান বা ইটু লাগা আন্ডার দিয়ে গভর্নমেন্ট ব্রাহে আর ব্যাংকে পয়সা তেরা লাগা বি থাকে এই ভাল বা এনেকা ভাবিছে বলে তো ব্যাংক তো বেশি লস খাওয়া নিচিনা আর লোন দিনা নাতেরা তো তাই তাই কারণে লাভ হওয়ার নিচিনা তাই নাতেরাব আর তাই লাগা পয়সা দিবলে থাকা তো উল্টা গভর্নমেন্ট ব্রাহে ব্যাংকে তেরাই দিয়ে আছে এনে কোয়া তো তাই তো লাভ পাওয়া নিচিনা হলে বি এনেকা বি নহে মানুষ একটা একবার লোন লিনা তাই নাতেরাইছে এনে কৈছে বলে তো ব্যাংক পরা বি এই মানুষ কিন্তু এনে তো নাছাড়ে দশ সাল বারো সাল পনেরো সাল হলে বি এই মানুষ কিন্তু এনে খেদায় এই বলা লাগা তো আর আজিকালি তো সিভিল রিপোর্ট কই কিনা আর আলাগ আলাগ রিপোর্ট আছে এই তো মানুষ লোন কোন ব্যাংকতে লইছে কি ব্রাঞ্চতে লইছে সব আজিকালি তো আধার কার্ড আর প্যান কার্ড পর দেখি যায় একটা মানুষ তো এস বিআই তে নয় স্টেট ব্যাংকতে নয় দূসরা ব্যাংকতে বি লোন লইছে কবি ইতুলা রিপোর্ট বি তাতে ওলাব তো তাই নেক্সট টাইম এই মানুষ তো দূসরা ব্যাংকতে যাই কিনা মোকে লোন দিবি না কইলে তো তাই নাতে রাই কিনা থাকিছে কলে তো এই মানুষ তো আর লাইফতে লোন আর পাবলে বেশি দিকদার হয়ে যায়।
1: এনেকা মুদ্রা যোজনা পড়া মানুষ কে মদত দি থাকা আর মানুষ খান এইটা লাভ লই থাকা এইখান শুনে কিনে খুশি পাই আছে কিন্তু আকু যদি কোনবা মানুষ এইটুলগা জানকারি খান লবলে মন হয় আর সুদা সুদি করব মন হয় তো এইটুতে আপনি খান লাগা হেল্পলাইন আজিকালি তো নাম্বার খান সব থাকে তো এই খানো কেনা আছে আপনি খান আছে না নাই
0: আছে আপনি যা কোয়া নিচি তো আমি খান তো রাতে দিন নয় কিতা ফোন করবলে মন যায় ফোন করবলে পারবলে লাগা নাম্বার দুইটা আছে নাম্বার তো মই কই দিব এতিয়া ফার্স্ট নাম্বার তো হয়েছে 1800 180 1111 আর দুসরা নাম্বার তো হয়েছে 1800 11 0001।
1: আচ্ছা তো এমতি তো সে আপনি ভাল পর আমি খানকে মুদ্রা যোজনা কই দিয়া বুঝাই দিয়া।

0: আছে তো মানু খান শুনে কিনা খুশি পাই আছে ভাবি আছে। কিন্তু আমি খান লাগা প্রোগ্রাম এটা শেষ হওয়া আগতে আপনি আপনি লাগা মন ভাবনা আসল করে কিনা শুনে থাকা মানু খানকে অল্প কই দিলে এটুবি আমি খান বেশি খুশি পাবো।
1: ঠিক আছে, কোন খান ভসা বিজনেস করবলে মন আছে আপনি খানকে একটা জানাই দিবলে মন থাকে। আদু আপনি খান বিজনেস একটা স্টার্ট করব, ব্যাংকতে মুদ্রা লোন এপ্লাই করব এনেকা কইলে দু ফার্স্টেতো আপনি নিজলা দিমাগতে ভালবা মইতো কি বিজনেস করব এটু ফার্স্টে ভালবা ডিসাইড করে লবি। আপনি লাগা জায়গা হিসাবতে আপনি লাগা ইন্টারেস্ট হিসাবতে এটু বিজনেসটু লম্বা তাক যাব না না যাব, আর আপনি এটু লাগা বিজনেস করা সচা লাগাবি লাভ হব না নহব এটু ভালবা ভাবনা করব লাগে আপনি।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব
1: এইটো জানকারি NTEP ব্রা দি আছে।
2: হ্যালো
3: রাজেশ জি, মই পুলিশ থানে সে বল রহা হুঁ।
2: ফির সে
4: আপ ডিজিটাল অ্যারেস্ট মে হো, দূসরে কমরে মে জাইয়ে আকেলে। আপকে পার্সেল মে ড্রাগস মিলে হ্যায়, লম্বে জায়েঙ্গে,
5: 10 লাখ দিজিয়ে, বচ জায়েঙ্গে।
2: সর ইতনে কাহাঁ সে?
5: এক লিঙ্ক ভেজা হ্যায়, আভি প্রসেসিং কে লিয়ে 2 লাখ ভেজিয়ে, বাকি বাদ মে।
2: 2 লাখ
6: ক্যা হুয়া বাবা?
2: বেটা ইয়ে কে রহে কি মেরে পার্সেল মে সে ড্রাগস মিলে হ্যায়। काट दिया।
6: पैनिक मत कीजिए पापा, डिजिटल अरेस्ट जैसा कुछ नहीं होता है, ये सब फ्रॉड है।
2: फ्रॉड?
6: पुलिस, बैंक, RBI इत्यादि के नाम से आने वाले साइबर अपराधियों के फोन या वीडियो कॉल से सावधान रहें, उन्हें कोई पैसे ना भेजें और तुरंत पुलिस में रिपोर्ट करें। अगर समझदारी नहीं दिखाओगे
2: तो पैसे गवाओगे,
7: RBI कहता है।
8: जानकार बनिए, सतर्क रहिए।
9: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
10: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
11: FM Dragoban
12: 103 MHz.
11: News, music and entertainment.
12: This is FM Dragoban.
11: FM 103 MHz.
13: Welcome back, lovely listeners. Now you'll be listening to a program on Kaleidoscope, and today we have Yuva Vani program entitled Strands of Culture, interview with Rocco Dunyo Sachu. And this show will go for more than 20 minutes, and after which it will be followed by Western music. Stay tuned.

0: Well, my dear friends, আমি খালা বাদে নেক্সট কলার থাকি আছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, হু ইজ কলিং?
1: হ্যালো স্যার, নমস্কার।
0: হ্যালো, নমস্কার, বিমল বসুমাত্রী
1: হয় স্যার,
0: প্রোগ্রামে স্বাগত করে আছে। আর কব, আজি দিন কিনেকা থাকিছে? আজি লাগা সেল কিনেকা থাকিছে আপনি সিলাই রে?
1: কিন্তু ভালো আছে, বরখন নাই, ঋতু নাই, রোদ অকমান কিনেকা বরখন লাগা লাগা হৈছে।
0: আচ্ছা, আর আজি লাগা সেল কিনেকা থাকিছে আপনার দোকানত, মানে আপনার সিলাই কিনেকা কাম থাকিছে? আচ্ছা, ঠিক আছে। তো কব, আজি কোন বলা গীত শুনিব মন যায় আছে, ফিল্ম লাগা নাম কব। ফিল্ম লাগা নাম কব,
1: পিজা পিজা
0: দ। আর একবার কব,
1: পিজা নাই
0: ডিজা, ডিজাপ না ডিজা?
1: ডিজাপ
0: ডিজাপ লাগা ফিল্ম রা এইটা আছে, আই ওয়ান বি ফ্রি একটা আছে, খয়ে খয়ে একটা আছে, মেহরবান মেহরবান একটা আছে, মুছ পে তুফান উহাই একটা আছে, না শিকবা হতা একটা আছে, আর সপক আইসা একটা আছে। কোন না শিকবা কোন? ইয়েস, সুচাদা না বিচায় লাগা অবস্থায়। আচ্ছা, ঠিক আছে, কব।
1: আপনার অমল বসুমতারী আছে, ফাইকর মুন্ডা, রমেশ পাত্র, রঘুবিলা মেথা, যোগেন্দ্র রংপি, পুরন বর্মা, ধরমবীর, রাকেশ গোল্ডি, ভগবান সিং পরমার, শিবা লোহার, আর অঞ্জলি বসুমতারী, সুনীতা বসুমতারী, আর যিমানটো মিস্টার সবে শুনি আছে, সবর কারণে দিলেট করে দিছো স্যার আর আপনাকে।
0: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো বিমল বসুমতারী শুনিব আপনি রিকোয়েস্ট করে লেখা গীত দে।
1: হয় স্যার, ধন্যবাদ।
0: ওকে, ইউ ওয়েলকাম, বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ধিমাজি আসামরা মিখান লাগা রেগুলার লিসনার থাকি আছে বিমল বসুমতারী, তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব। ডিজাপ ফিল্ম রা সুচেতা ভাট ভট্টাচার্য অবস্থে, মিউজিক দিছে এ আর রহমান, লিরিক্স জাভেদ আখতার, আর তাই নাম লওয়া সবকে এই গীত ডেডিকেট করে দিয়েছে। শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: Well, my dear friends, next caller আমি খেলা করে থাকি আছে। হ্যালো
1: হ্যালো সমজান স্যার,
0: হ্যালো বাইকুন মন্দা প্রোগ্রাম দি স্বাগত করে আছে। আর কব কিনে আছে?
1: আজি আপনি আপনি কেনে আছে?
0: মই একদম ভাল আছে, আপনি কিনে আছে?
1: মই একদম বেশি ভাল আছে, একদম বেশি খুশি আছে। এটা কন্ট্রোল লাগি যাচ্ছে না,
0: বল লাগি যাচ্ছে, খোঁটা পাটি আছে, ভাল লাগি আছে। আর কব এটু লগা পড়ে কোন গীত শুনিব মন যায় আছে? থাকিব দে, মই আন্দোলন মই চাই আছে। আন্দোলন আন্দোলন আন্দোলন মুভি মুভি ইয়াদে Yes, আন্দোলন মুভি আছে। আন্দোলন মুভিৰ পৰা একটা হি গীত আছে, তাৰ ও দিবার বে ভূপেন্দ্ৰ লগা অৱস্থা খালি তুই আছে।
1: এইটো
0: লগা নাই বেলেগ একটা কব। মনত নাহি নেকি? আপনার ওসরে মানে ফ্ল্যাট তো নহয় না?
1: ও এটা ফ্ল্যাট তো নহয়, আমি আমি আছে এটু আমি থাকা জায়গাটো হইছে এটু এটু এটু নর্থ সাইড আছে না?
0: হয়
1: তারা না, এটু তো এটু সাউথ সাইড আছে এটু।
0: আচ্ছা,
1: এটা হয় নর্থ আসাম এটুতে বেশি হয় না?
0: আচ্ছা,
1: নর্থ ব্যাংকে আসাম যেটু নর্থ ব্যাংক থাকি না?
0: ইয়েস,
1: লক্ষীপুর ধেমাজি। অরুণাচল পর আপনি
0: ঠিক আছে, তো ভাল খবর আছে, তো কব ফিল্ম লাগা নাম ইতিহাস। ইয়েস, ইতিহাস ফিল্ম ৰ কোনো গীত
1: সাথী মেরে তেরে বিনা এটো আছে নেকি?
0: সাথী মেরে তেরে বিনা এটো লগা টাইটল দে মই পা নাই, হলিবে মই ইয়াতে টাইটল বিলাক গৈ দিব দে।
1: হয় হয়,
0: ইশক পারা বিদার্তি হে একটা আছে, রামজি ও রামজি একটা আছে, দিল কি কালাম সে একটা আছে, আচকো মচকো একটা আছে, ছোরি ছোরি একটা আছে, জুরা আপনে দিল পারছে একটা আছে, যা যা উঠ যা রে একটা আছে, বল বল রানী একটা আছে, ইশক বড়া বিতারতি হে একটা আছে, আর আজকো আজকো একটা আছে। কোনো
1: রামজি রামজি কত আছে?
0: রামজি
1: আছে নাকি? না জি না, রামজি এটো হবো থাকে, এটো কে প্লে করে দিন।
0: আচ্ছা ঠিক আছে, আর কোনবা নাম লব বলে মন আছে?
1: ও নাম লব বলতে আছে বেশি রেগুলার লিসনার আতি খান আছে, তো অমল বসুমতারি, বিমল বসুমতারি, রমেশ পাত্র, অরুণ পাত্র, লাকি, জিতেন্দ্র রংপি, সুনীল সাংত, শিকারি রংসার, অঞ্জলি অঞ্জলি বসুমতারি, সুনিতা বসুমতারি, দারাসার বসুমতারি, আর হ্যালো ফরমেশ একটা গ্রুপ লাগা আতি কিছু থাকি, যে ভগবান সিং পরমারজি, গৌতম রায়বলেজি, লোকেন্দ্র বর্মাজি, গঙ্গাধর সাবনকরজি, আর আজি কল লাগিছে এটু দিলীপ পাহুজাজি, আর সব লিখে আসছেন যেমন দেখিনি থাকিছে সব, আর আর যে জেকব স্যার, রজন ম্যাম, বেরোনিকা ম্যাম, আর আপনাকে ভি ডেডিকেট থাকিব এটু।
0: থ্যাংক ইউ সো মাচ। আর বাইকুন বন্ধা, আপনি আজি নতুন কুন্দ জোড়াইছে রাজস্থান রা দিলীপ
1: দিলীপ পাহুজা, দিলীপ পাহুজা আজি কল করেছে না?
0: হ্যাঁ দিলীপ পাহুজা, আপনি
1: দিলীপ দিলীপ পাহুজা এনেকা থাকিছে নামটো?
0: আচ্ছা দিলীপ পাহুজা,
1: কিলে মানে মই মই হেলে ফার্মাস একটা গ্রুপে আছে না?
0: আচ্ছা,
1: তো তাইখান আপডেট দি থাকিছে না? এতিয়া ইসবার 555 কে ধর এটু কি থাকিছে নামটো? ভগবান সিং পরমার জি।
0: হ্যাঁ, তাই তো
1: আপডেট দিছে কহিমা আছে লাইভ, কেন কেন কিছে কহিমা আছে লাইভ পনিন কার্যক্রম
0: পাহৰি
1: যাইছো।
0: আপনি কেতিয়া কল লাগে আপনি মনত থাকা সব ভরি যায়, তো নেক্সট টাইম পারিলে
1: তামোল খাই থাকি যে না, আর তামোল খাই থাকি যদি অল্প গরম উঠি যায় তো
0: আচ্ছা,
1: তামোলতে অল্প মানে কিবা চিনাটো বেশি হয়েছে নাকি
0: তো এইটুবার লাগি যাইছে। ঠিক আছে পাইকুন মনে কথা পাতিছে ভাল লাগিছে, আর শুনব আপনি রিকুয়েস্ট করলে গীতে। মাই ডিয়ার ফ্রেন্ডস বাইকুন মুন্ডা আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে ছড়াই দিও সোনারি আসামরা, তাই রিকুয়েস্ট করা গীত আমি খান শুনি আব ইতিহাস ফিল্মরা অনুরূর্ধ বোটওয়াল আর কুমার সানু অবস্থে, মিউজিক দিছে দিলীপ সিং আর সামীর সিং, লিরিক্স সামীর আর তাই নাম লওয়া সবকে এই গীত ডেডিকেট করে দিয়েছে, শুনি কিনা এনজয় করবি।

good evening itu akashwani koima samlaga nagamis khobor lagina ise akamdong pula headlines president Draupadi Murmu para defense investiture ceremony te gallantry awards bag kurise press information bureau koima para urban livelihood scheme khante kamyapi janai kina warta conduct kurise techo college te india laga top 200 bachelor of arts college bitote rank kurise aro cbse para etia laga class 10 batch ke three language policy para exam kurise etia pura khobor president Draupadi Murmu para aji sam rashtrapati bhavan te second defense investiture ceremony te gallantry awards bag kurise air marshal tarun jodari lieutenant general niraj varshne lieutenant general vikas rohila lieutenant general harbinder singh vandara aro লেফটেনেন্ট জেনেরাল মহেন্দ্র পাল সিংকে আটটি বিশিষ্ট সেবা মেডেল অ্যাওয়ার্ড করেছে ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লগতে দুসরা ইউনিয়ন মিনিস্টার্স আর আর্ম ফোর্সেস লাগা সিনিয়র অফিসিয়ালস খান বি ইটু অকেশনতে সামিল থাকিছে প্রেস ইনফরমেশন ব্যুরো কইমাপাড়া আজি বার্তা অর্গানাইজ করেছে যুন্ত 12 ইয়ার্স অফ গভর্নমেন্ট ফ্রম এম্পাওয়ারমেন্ট টু প্রসপেরিটি urban livelihoods and entrepreneurship laga theme bitorte ekta media interaction ase program de baat kore kina state mission director DAY NULM director of urban development PTV le katsu para pm street vendors atmanirbhar niti pm swanidhi opor baat janaise tai kuchi ki to scheme juntu march 2030 tak extend kore kina ase itu para collateral free loans interest subsidies aro social security faida khan degina street vendors khan ke masbut kore শ্রী কচ্ছুপাড়া খবর জানাইছে কি নাগাল্যান্ডে ইটু লগা 2030 টার্গেট 50% পৌঁছাই কিনা পি এম স্বানিধি ভিতরে 10.75 কোর রুপিস পারা বেশি কিমাত লাগা 6,511 লোনস মঞ্জুর করে কিনা আছে ইটির ভিতরে 3,861 বেনিফিশিয়ারিস খান পারা তাইখান লাগা লোনস খান পুরা কামিয়াবিকে লতাই দিছে তাই পারা কমিউনিটিস খান মাজতে ইনকমপ্লিট পেপারওয়ার্কস ডিজিটাল ইলিটারেসি আর ইন্টারনেট কানেক্টিভিটি নিচনা দিগদারি খান সামনা করব লাগিয়ে থাকি অপর বাদ জানাইছে